0: Μνηστήρα φάσα λαμαμπαγούκαδα, βατσίκι το ματακασιάρα, με μεϊπούν αφαξίν, ραγούτσα καν το αφαμπούλου, ανηφίλανε, ανε αρλάφτε να λάφτε, μισέ ζακαπίνε, το μνηστήρα φάσα λαμαμπαγούκα, μα πίτσαν ρε φαξίν ρένια, τη σαϊνού ανήτανα με τσίκια βε, δαουάνο φαξίν, φα με μεϊπούν ισιούφα, μη φάντε σε ντάχτα τσίκα ζάνουα το μαθμάβε, α σαλάμα τσίκα, α σου τσίκα φαξίν.
1: Ρίσιον, θα φύρτσι ξόρα, αμμή.
0: Αμσάλα, νήσε μία τούξα. Θα γύρω τα τσίλια ζώων, η φάχτα ρίσιο για το Ματακασκιάρ, η ομάντη τίτλα, το πούλμα γέρο, σαν να θα κακοφυρμή αμσό, ρα νησουσπέ, θα φύρτ πούλμα γέρ, θα σε είναι θα κοφυρμή, η τσάρο φάντα τσίλια θα γω κακούα, η τσίλια τσίμαν δε θα αναλύζαν, ήταν ρίφτσουν, θα μάνασαν εξπέρα τσίκετ, Μισή νέα όταν που πέα, νέα όταν ζάτ μου, ζάνε είχαν είσαι τέφα λάνι έντερον φούτσα φά, η οποία ντάσα να ζάνε τη φάφακα μανάω αν είσαι άσου τσίκ, τέρα μισή τραγκα παπιά για τσίκα, τε μαμούζι να μην είσαι άσου τσίκα, τε φύτα η πιαν λίγης. Τα λούτσικα ραγούτσα καβέ μαντρα φάλε, πιαν τρο φάλε αναλύζια φάνε, τα αναρρίβουν πολλά μιαν τζερνάντου ισολίνα, ομνή σέσπη, Σε τέχει σόντρα το τρέτμο, φαμσότσικα, η φατσί τσιμιάντεν σε ελα πήμα, κάνει αν να τύψε, είπα φύτα για το τρέτμο.
1: Αρρίβαν της δέκα σάλα μισά σαγιάννη, η Ιταλία με νόμωνα νέσα, αλλά νήσα μιουέ το του κουβερτύρα να βέ, νηστάνσο να φύγε, ο τσόντε κονήσα νιούλα φαξίνια, να την τόνα.
0: Να μη φαξίν ρουτίνα, Αξιόν ρουτίνα, τεράνι οψεκτή φατσίκα, μη ρακμάτα κασκάρα, μη τσέω να τεν σαίφα, αρτά ματιά τσαμπούνια, το κνου γιώτσανι την εμψή φούλη σαν ζάτον, το του κουβερτούρ φαξινάλ, δε βατσίκα για το φεναρατσού ζαν ζόλου, ζαν η σαλαμίση το πελατάνανα, πολλά μαντιτσίτ να γιώ, μη φίτ φούλη σαν ζάτο βιού, ραμπουλά να τσάτσαν σε την εμψή φούλη σαν ζάτο σε τσίκ.
1: Τι ξόμπου λατσούμα.
0: Μανίτα, μανίτα να τσάνια, αν φάσκει τσιγάρα για μαντζένια, φανόβα να βαξίνω σαν να τσιγάσαι.
1: Αρτί να μαφίτσι και μόνο βαξίνω να τα σαν τσιγάρα για να τα τσόρα ισάν, αν είχα μάτσα τσάρ μου φίτ πουλή σαν τα τσιγάρα, γεύτσι ξόμπο λατσιού να τη μανίτα να σαν να τη μεψή φούλη σαν τζάτων, τάντσο να την εξήγε το 100%. Τα βαξίνω τα ούλσα τσίσα, είναι μα φάτσικια μου σαλάμα, μπα μια είναι τσάρα τα ούλεν, ρίτσα φάτσι. Η τσάπνα σαν να τσουέ, μισή ούντο σαν το φατήσα, να τσάτσα να ρίτσα να σε τούκνε φαουέ, ουφουάρτα τίρα. Η φίρμα και λέει το αμνηλίδα, η σίγια σαν τη λίδα. Κούτε να νούμανα, η σαραν τσίγια, η καλόν ρεφαξίνα, αλλά νι φεφάφιν του να φού, κάτι φορέ, κάτι και τσάρα τα μνήρμε, φιρφούλα να πατάω φοπή φού, καφέ, δε μαντή, μα κάνει αμπρασά, σε λίδα, αντί φαξίν, φεφάψα.
2: Φαξίν μανάρακα, ραϊτόνα ο φάραν διέν πούλα να είναι τζάια. Σαν δε φατέρα και σαν δε φιφάδια, όλοι με φιτεράν την πούλα, που τον χανούν εν δε φαξίν. Δε γιν μαχαρονάζια ο ανάτεν φουλτόν. Φαξίν φάραν δε φαξίν φατίνια, δε ραϊτόνα ο αρίνα να νούχαν αν δάει, και δε κάτρα σαν δε εφα με την... Εφα φτέρα και δεν λέτε φάβδε, όλα το κνιανούι, Μα φύταν με τίμια, σε υποφοάρου, μάζω τα φάτε με τη φάτε, σε έναν ήθαναν να λέει τη φάτε φούκα, ανάλλον λέει βαξίν. Δε βαξίνια, τε να μοιάζω και έτσι και εγώ πείτε ράνα, μη σε λέει βακέρμα τη αγήν. Τε τε να μοιάζω λέει μικρό ποτά φύτσαν ένα τσί και τη φάτια, δε τέμα τσί και τένε τσάτσαν σούφκα, indraindray a tsika tsy nahavita vaksiny de mora tafiditra le mikroba de entanina tsika vehivavy bevoka tsika vehivavy bevoka nao vaksiny aorin'ny fiterahana mbola nao an'le vaksiny misy orana be da be moa fa tsy ohatra ny tamin'nytanotsony hoe ny vaksiny averinandrenandrenatra tsy mahavita an'le anakidimy fa amin'izao le misy tokiana.
1: De entanina ihany koa ny fiterahana eny amin'ny tompasalamasa
0: zay indrindra fa nararoatra kely aho doktera Alice fa misy trangana tetanao sy ilay ao anatanina teto amintsika matsiatra ambony a dia izay ny tiako anatamina antsika vehivavy bevoka satria ao antsika rehetrarehetra ny fahasalamana ho an'ny vahoaka rehetrarehetra tsy hanavahana sarangan'olona tsy hanavahana taona fa ho antsika rehetrarehetra dia manentana antsika rehetrarehetra anampina tompo-pahasalamana anao vaksiny indrindra antsika vehivavy bevoka ho antsika le mety mba mahita tele ihany ho an'ny zareo le ianareo le ao ambatomena mipetrapetraka ireo a fa tena entanina anao vaksiny satria izay virus izay a miparitaka eny amin'ny rehetrarehetra eny amin'ny rivotra ihanantsika eny amin'ny tontolo eny dia nyfanaovantsika vaksiny a no ahafahantsika miaro ny tenantsika antsika vehivavy bevoka zany indrindra ny zaza ao amboka fa ny zazakely voateraka zany raha ohatra ka tsy vita vaksiny tsika dia mety hoe misy miteraka mety hoe tsy namonjy tompo-pahasalamana fa namonjy ireny zaza teny tsy fantatra ny fahadiovan'ny fitaovana nampiasainy dia risque be amin'izay resaka tetanao sy ny ao anatalina izay dia izay ny anentanako hoe eny amin'ny tompo-pahasalamana miteraka ary dimy bevoka dia arahana maso eny ny fahasalamana ireny a fisafoana sy fanaovana izay vaksiny izay.
1: Ina fa ho tampirasahady indray koa ny fotoanantsika iverenantsika ho resahana kely angamba izay zavatra hoe tena songatana tao anatin'izay fandarantsika nandrinany volana jona izay tale
0: mankasitraka indrindra dia manentana trany manamafy antranony amin'ny fanaovantsika ray aman-dreny ny vaksiny ny zanantsika andraikitrantsika ny sombony haintsika dia ao anatin'ny fitiavantsika izay kolokolontsika ny fahasalamana izay amin'ny fanamafisana ny heferovana amin'ny fanaovana vaksiny ny zazakely zanantsika manomboka voateraka io a manana ny inkarne pahasalamana iny izy a efa voalazany matamin'nydaty eo moa hoe reto daholo ny kalendrie fanaovana vaksiny sy ny aretina fa iarovana azy amin'izay vaksiny izay a dia mitanjona dia vitantsika tanteraka tsy hoe na vita raina na vita roa efa nanao vaksiny io fa tsy atao tsova tetiny tadany fa fitaina hatrany farany mitanjona dia hananany an'iny diplôma iny satria nahiditra any an-dakilasy ary izy dia takina any iny hoe aizany kara-vaksiny na vita vaksiny tanteraka tokoa ve izay ho antsika ray aman-dreny a amin'ny fikolokoloana sy fitezana ny zanantsika ho antsika mananjanaka vavy a entanina mba hatao vaksiny HPV tena efa tafiditra ao anatin'ny vaksiny rotina vaksiny HPV a hotoizantsika le izy fa mbola izy no kampaina rahabasoa rahabatsara fa tiakotenenina hoe isaka izay tompo-pahasalamana rehetra dia manana ny vaksiny HPV ary afaka manao an'ny vaksiny HPV a amin'ny fotoana andehanantsika ny amin'ny tompo-pahasalamana ny farany teo ngambany dia ny vaksiny mpox izay anentanana antsika rehetrarehetra sika mpono ny fianaratsoa fisaorantsika fa ny lehibe nyfaritra antsika mihitsy no mitarika ny vahoaka teto matsiatra ambony nanao vaksiny mpox mariky ny fitiavana ny faritra mihitsy antsika izay amin'ny fitaritana antsika vahoaka amin'izay fanaovana vaksiny izay dia endeha isika rehetra hiaraka hiady amin'ny valana retina mpox anao an'izay vaksiny mpox izay aza raha azoko tenenina ihany doktera Alice fa anisan'ny tsy voalazantsika teo ny vaksinna antirabika fa anisan'ny miady amin'izay resaka aromotana izay koa tsika tao matsiatra ambony satria nisy trangana aromotana olombelona nakoroa efa hita teto izao a dia tiakotenenina hoe raha sanatry ka misy kaikitra lika any amintsika any na kaikitra na saka na rangotra kely ka tratran'izay kaikitra sy rangotra na biby izay tsika dia entanina hoe eo noeo ihany sasantsika amin'ny rano savony tsara aloha savony fotsy aloha alohany andehanantsika eny amin'ny PMH fa eo amin'ny PMH ny centre de traitement tsika dia misy vaksiny ao dia raha tratra ny vaksiny ara-potoana tsika dia tsy atahorana ho tratran'izay trangana aromotana izay fa anisan'ny ady atrehantsika koa moa izany satria ny antsika tena hoe fahasalamany vahoaka rehetrarehetra dia miara-miasa amin'ny zareo amin'ny santé animala ny ao amin'ny veterinaira ny eto amin'ny ministeran'ny fahasalamam-bahoaka hiadivana amin'izay resaka aromotana izay fa tiako hamafisina hoe misy ny vaksiny antirabika dia raha tratrantsika ara-potoana io arakaraka ny hoe ohatra hoe androany ianao ny voakaikitra dia hoe taiza tamin'ny faritry ny vatanao ny voakaikitra raha arakaraka ny hoe akaiky n'la atodoa ty ny faritra voakaikitra no malaky kokoa ny isehoan'la trangana retina aromotana fa rehefa voadeklare hoe tratra ny haromontana tsisy nina azo atao ntsony, tsy azo tsapona ntsony, tsisy fanafody azo atao fa miandro fahafatesana. Dia izay mahatonga ana hoe vao misy kaikitra na rangotra na biby a, tsy mampatahotra fa tena manentana antsika hoe tonga dia mamonjay dokotera dia atao vaksiny a, fa tsy atahorana amin'izay aretina haromontana izay fa tratra ny vaksiny. Mankasitraka ny centre ny ONG La Vita Perte eo amin'ny centre Rex, mankasitraka ny radio télévision Sofia koa, mankasitraka antsika rehetra fa amafisina hatrany izay fanentanana izay a, tanjotsika dia mivavoaka salama ahafahantsika mampandroso an'ity faritra misy antsika ty. Sotra tompoko,
1: fantanina raha ifarany adioko teo talefa atiko antanina zao hoe raha ohatra zany hoe misy ray aman-drenina misy zazakely zany tena tsy natao vaksiny mihitsy, fa mahita ny fandarantsika ny olana mahendry zany dia mba hoe andao ary atao ihany resy lahatra dia sao dia betinareo
0: zay tsy miezaka, tena miezaka tsy mibety, manambitamby ezaka atao
1: afakaentina izy na firotoana.
0: Ny ao anatin'ny politika fanjakana moa zany zao a dia alohany 24 volana, fa rehefa misy an'ireny campagne de vaccination ireny a dia amin'ireny fotoana ireny tsika latsaky ny 5 taona dia mbola siplena daholy. Dia tongavy any amin'ny tompo-pahasalamana fa izay tsy mibety izany, manampy tamin'ny zahay ny mety hoe zavatra misy fotsiny angamba dia hoe efa dilatra an'ilay fotoana tokony hanaovany anazy ilay olona vo tonga tsy efikasy tsony ilay izy, fa raha mi-respecte an'io calendrier vaccinal io tsika dia raisina an-tanandroa.
1: Dia misy ihany koa vehivavy efa lehibe a, tanora efa lehibe zany efa manambady a, manontany momba ny vaksiny SPV io, tena mangitaheta mihitsy ny a tianao ilay vaksiny. Dia ilay vaksiny tsy hoe faady, tsy hoe tsy azontsika atao, fa araka ny teneny taloha teo izay zany hoe dia efa depassé, efa tsy efikasy amintsika ilay izy, fa fitiliana no ndeha ataovy. Misy finy fitiliana zany a na ao amin'ny centre Rex na any amin'ny centre de santé de base rehetra. Inona koa ny badinikely farany avy amin'ny rasasolita?
2: Tekikely farany de manentana antsika rehetra mba hitondra zazakely atao vaksiny. Ny ao amin'ny centre Rex manokana
3: Orange Madagasikara manolotra ora ho anao amin'ny 3 ora sasany.
4: Orange
2: hatramin'ny 8 volana ny vaksiny akoatra ny vaksiny BCG, zany hoe vaksiny BCG voateraka sy ny vaksiny 8 volana dia natambatra azomany vaksiny BCG sy ny 8 volana. Fa ny ankoatr'izay dia misy vaksiny rehetra ho isan'andro raisina fitiavana be a, raisina fifaliana,
1: maimaim-poana,
2: mahazo karne ohatrany le mankany amin'ny CSD reny ihany, mahazo karne iny a.
1: Dia tsy voatery hoe
2: diplômany amin'ny farany,
1: tsy voatery hoe safy tao amin'ilay toerana vao manao vaksiny ao. Izay koa matetika ny hoe izay tarihy safy dia any zany izay manao vaksiny, tsy voatery hoe izay fa mety foana. Eny ary, dia mankasitraka antsika rehetra naharitra ny anatra farany, dia manaraka indray izahay ihany tonga miaraka amin'ny lohahevitra vaovao. Veloma daholo.
0: Veloma tompoko, dia mankasitraka antsika rehetra.